মাইং একাম্বালুঙ্গে দারিন না কিরুদে হুসি ফুরিহামা দে হারুগে মুদ্দাতাসে একাং অতি কিরুদিনুম ফুরিহামা কুরমা কাস্তু কফি মিহাকাশে আদি একাশি গেমবা হেউগতগা একাম্বালুন্না খান দিনমাই আন্নাউনু দিনু এই কুজ্জাগে বাফাগে মচ্চা ওয়াজিবু গেমবা কামেকে এভেস নফসাকা এ নফসাকা কুলাদান বেগেমবা মিমবর কাম মেনুই তাকলিফেন্নু জসাবতে ম্যামিহায়ং একাম্বলেগে দারিগে সববুং গেল্লুমে দিগে নুয়ানেতে আদি বাফায়া কাব্যেস এনাগে দারিগে সববুং গেল্লুমে দিগে নুয়ানেতে আদি কুজ্জাগে বাফাগে মচ্চ লাজম ভি কান্ত ওয়ারুত বেরিয়াগে মচ্চবেস এফাদেইন লাজম বেগেমবে ফাহে এদমিহুং এবহি মম্মায় বাপ্পগে রুহমায় মশ্বরায়া একো দেহারু হামমগে কুরিগা খিরুদিনুং হুট্টালং কস্তুক ফিনম একমুগা এদমিহুঙ্গে মচ্চক কুশেন্নেতে আদিত্যবা মিহুঙ্গে দরিন্ন এহেম মিহকু লব্বা খিরুদিনুম কস্তুক ফিনম হেও গতুগা একম্বলুন্ন দেন জেহে উজুর ত্যবা মিহুং একম্বলুন্ন দেনীনম একমুগা ত্যবা মিহুঙ্গে মচ্চক কুশেন্নেতে আদিত্যবা মিহুং আল্লাহ তাকওয়া বিরওয়াশ আদি হামকশ্বরুং আল্লাহি ত্যবা মিহুং কুরা খন্ত মোড়বল্লবা উডগিম্বা রসকলাঙ্গিকং ত্যবা মিহুং দন্নাশে।

আদি মেদুনমা দুগে মচ্ছর রক্ষা থেরবাসে আদি থেবা মিহুং আল্লাহ কিয়মন থেরবে মডমা থের খমায়কু নমা দুগা কয়েম থেবেশে।

এই আল্লাহকে আয়াতটাকে হাক্ক গদগা থিমান রসকালাঙ্গে খালেগ ফানং এ আয়াতটা কিউবা দিবমে আদি হামকশরম খালেগ ফান বে বডাগিম বনি রাসূলুঙ্গে তেরিংকং খশওরে

0: তিমান রাসকালাঙ্গে এ রসুলুঙ্গে তেরিং এব্যাক আনেব্যাক উপরে ম্যাক করে বিমে এ বে খেলুঙ্গে তেরিং অল্লাহ সিদা বস ওয়াহি করে বি বে খেলুম বে আদি এ খেলাঙ্গে এ বে খেলুম করে বাই বে খেলুম দরজাগে গুতম মত বেরি করে বি আদি মারিয়ামগে ফানুগে দর খেলুম ঈসাগে ফানা বয়াম বেগম বা হিকিতকাই হজ্জত তিমান রাসকালাঙ্গে দেবীমে আদি রুহুল কুদসুম এ বহি জিব্রিল গিফান ফনুবুম তিমান রসকলাঙ্গে একলে গিফান বার দেবীমে আল্লাহ ইরাদ কুরবিনম এ বে কলুম গে ফাহুম আ মিহুম এউরিন বয়াম বেগম বা হিকিতকাই হজ্জত আও মফাহুম এউরিং একাকু আনেকাকা হঙ্গুরামে নুকুরি হে এহেনে কমক এউরিং খিলাফ জৌয়ে ফাহে এউরিং থেরিং ইমা বি মিহুন নাই আদি কাফির মিহুম বেসবে আদি আল্লাহ ইরাদ কুরবি নমা এউরিং একাকু আনেকাকা হঙ্গুরামে নুকুরি হে এহেনে কমক আল্লাহ একলাঙ্গে ইরাদ কুরবা কমে কুরবে
1: কীরিত কুরআন গ দিবে তরজমাং দেমে মিগেনস্তিনি সূরাতুল বাকারা 233 বনা আয়াতুম ফশায়গেন এ সূরাতুগে 253 বনা আয়াতুগে নিয়লা তরজমা বিদাল দেবা ফাওনি ডক্টর মোহাম্মদ হানিফ
2: দিবেহিংগে আমিল্লাবন্তকং কুরিয়ারুহাদে
3: দিবেহিংগে উফেদ্দুন তেরিকং দাকওয়াদে
2: দিবেহিংগে মাজিগে মনজারতা সিফাকদ্দে
3: দিবেহিংগে আডু
2: দিহিরাজ্জেগে আডু
3: এংহা সতরস্তেক সালিস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ
2: আডি হনুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
4: মুদাররিসিগে আডুম
5: তি মুসা গফানো মিসরং এমপুরি বডাগতো মুসা গফানো মিসরং এমপুরি বডা
4: দারিবারুঙ্গে সওয়াল তকায়কো
6: ফুরতমা এরি বোটকা নেং এসোলো এগালে গফানো
4: ইব্রাতুম ফুরিগেমবা ওয়াহক তকায়কো দিবেরাজ্জে গডুং গেনস্তেনি
7: ফানোস কমে হকরতো হে কি হাবীর হাতারুক ডিফানের রিপিট কমে আঙ্গার দোহে কে হাবির হাতারুক ডিফানের
4: এংহা সতরস্তেক সাড়িস নুয়ে কিলো হার্টস মিডিয়াম ওয়েভ আদি আটিহ নুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড দিবেহি রাজ্যে গেড়ো

0: মুনিফুহি ফিলওয়াদি মালুমাতকে খাজানা মুসানি করদে এমমে ইতবার করবে বাভেরিয়া
1: দেহিরাজ্যেগে আডু
0: ইংহাস হাতরুস্তেক 40 নয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড

ফবা এম মতি আদি হতর লুফিয়া জুমলক রাজ্যে এম না ফ্যাদা কুরানে মাসে কেত কুরমা দেন এহিগে এম মতি আদি এলক রুফিয়া তিনলক রুফিয়া দেমেদ দেন কমে গিন্তিয়ক কণ্ডেলি ফবা এম মতি আদি হলক রুফিয়া এ সরহদ্দরে গিন সরহদ্দ তহুগ আমলি মাসেকে কুরমা তিনলক রুফিয়া ফসলক রুফিয়া দেমেদ দেন হুশেলে এমে মতিয়দি দেমিদেন রুফিয়া শবিয়নিগমণি কমে হুশেলু মেগ ইদারি খরদুগে গুতুগ হিমেণুম গিনবেগেন কণ্ডেলেনি হুশালা আদদুগে বিহি ইনসত্তে মালি এহিদিন মং হমজিফবা দুমফে কন্ট্রোল কুরমুগে দায়রা তক বলালায়রো মদনি জমিয়াতক জমায়ত হুগে মকসত্তক আইগতং আদি দুমফে কন্ট্রোল কুরমুগ সরকারুগে এঙ্গোলে সিয়াসত্তক ফুশু নারায়ণহেন আন্ননিবি দায়রা তক মদনি জমিয়াতক শা জমায়তক ব্যাবির্বে বিদানে হা দুমফতুন রক্কা তেরুমা দুমফতুন রক্কা তেরি কুরুমা আমুং হেলুন তেরি কুরবুং শবেনি দুমফতুন রক্কা তেরি কুরমা কুরামসে কেতহুক জুয়ানুং ব্যাবেরি কুরুমা একমা জুয়ানুং হেলুন তেরি কং ইতুরু কুরবুং নুন দুমফতুগে ইস্তেমাল কুরুং হুট্টালুমং এহি তেরি কং ফোর কদ্দিনুং রা দুমফতুগে দুন্নে মাহাওলে বিনা কুরমা মুজতমাওগে ফেমবরুগা বকালাত কুরুং বা কুডকুদিন্না জুয়ানুগে মেদুগা দুমফতা নিকোটিং একুলেবে উফেদ্দুন্তা বেনুং কুরুং হুট্টুবুং লাভেনে কাওমি ফেমবরুগা দুমফে কন্ট্রোল কুরমা কুরেবে মাসেকেতকা এহি তেরবেদে এহেনিহিং হারকায়তা আদে মি উসুগা হামা বারা গিনা ব্যাতং এবা হিমেনে হিনা মেস মিহা হিসাবন দেং মি ব্যা আলগন কুরকল্লানা মেদু মি আবস্কলে কমে ব্যাগা কানুনি গুতুন শাহে কোফাবা লিয়ন তহুগে তেরে মে বালালি দুমফাতা মেদু হেলুন তেরি কং ইতুর কুরমা কুরা মাসিকে তহুগ ব্যাবরিবা মাদানি জামিয়াতকা জামায়াতকা মালি এহি তেরি কং দিন মা বেহে উসুলা আলগুন মেঙ্গে প্রোগ্রাম গা মেদু মি গেনেস্তে উনু ব্যাতকা মি প্রোগ্রাম নিমালুম গে কুরিম বালালানে গুতুম হাম ফুরতাম বালালি লাবেনি কুরেন্দু কাউন্সিল ইদারেন কুরে গেন্দা গেতেরেগ বেনু কুরা কুদি ইলেকট্রিক সামান মারামাত কুরান দাসকো দিনুম গে তামরিন প্রোগ্রাম কা তিং হালিফ তুরাকুনা কাউন্সিল গে ফুটসল মুবারাত কা গুলে গুতুম বালালি এগে তুরুং হাম মেদু গে মেহমান মি ব্যাগা মেদু অলগন মে গেনেস্তিনি নিশান দিয়া মিগিলে ইজ্জত গে শরফ লিপডাইনবি কাশিমা আহমদ শাকির গে হিদমত বালালা গেনেস্তিং বস্তিগত মে দেন এগে তুরুং হাম আবাসকলে কো মে ব্যাগা অলগন মে হাম মি কানুনি গুতুন শাহে কোফা বালিন তো গে তেরেং হাম কামাক বালালিং আদি গে তুরুং হাম মেদু গে মৌসুমা গুলে গুতুম মালুমাত গেনেস্তিনি আদুগে খাস মে ব্যাগে সামা কাউন্সিল তকুং রাভা হিঙ্গা কন্ত হোগে তেরে মিয়দ হাম মি বগত হামবা কমকা গুলে গত মালুমাত কিনেস্তেবুন উমেদ কুরানি হা মেদুগে প্রোগ্রাম গা আলগন মেন্না বেনু তেরি মুহিম মালুমাত কে তে হুন তেরি না ফোর কো দেউন কমা মেদুগে প্রোগ্রাম উফদ্দা ফানি মোহাম্মদ শাফি শফিক প্রোগ্রাম ফনুম গা স্টুডিও গা মি প্রোডিউসার গে গতুং হরকে তেরবি মারিয়াম আতিফা আদনান দেন প্রোগ্রাম ফনুম গা টেকনিক্যাল গতুং হে তেরি কন্দিনি সুদা সালিম প্রোগ্রাম মিহুর শালা দিনে আলগন সত রশিদ এমে হাই হুন তেরি না বাজির রক্কা তেরি দোহা কঙ্গিতিং আসসালামু আলাইকুম।

0: খোবা আমির সেদার আলে বোলব মিরুত
1: আনিক মাম্মে নফিনেতা সাহদং উটে
0: মাম্মা বি কোটারি ননিকুমে আদি
1: নসিবে নিকুমে জিয়াবারং হিঙ্গামনু জেহেনে একম কুকুরিং হিং মিয়া রেচ কেনু কিয়া
0: দে মডমড মাম্মা সময় কে লিদান কানং হিবে নোরা সময় কে লিদান হে হিয়েনু এতা
1: নোরাগে বাহকে নেগে পোনাকা এ হাত মিরে মিসাতাশি থ্যাংক ইউ ইংগে ফোনিবেস ওয়ারং ইওরু এঙ্গে দো আনা মিরু গত সাহাদা
0: হিবে নেঙ্গে তি আরঙ্গে হিতুগে বিন্দু হিতু বিন্দা লেগে হিঙ্গু এ ফোনে ক দো ফাহম কুরানি
1: মিরে দিন হাদ শায়রি এদো
0: এই ফরিদাস কো দিন কাম
1: দেঙ্গিয়া তিহিং
0: হামতে দেখে বুড়ন্তা ভারাল লোবিবে।

0: قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاء شرا من بطنه فإذا كان لا محالة فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে বান্ডপুরে নুবা কামবারে আদমকে দরিয়া ফুরা কামগে নুবয়ে ফহে কমমেহেন গিনান কাম বেজ্জনামা ফহে এনা কেউমা তিমবা কুলা এব্বয়ে আদি এনাগে বুইমা তিমবা কুলা এব্বয়ে আদি এনা নেওয়ালুমা তিমবা কুলা এব্বয়ে এবহি বান্ডপুরিগে নেওয়ালুমা দতিবা ওয়ার কেউমা ই বুইং গিনান কুরাশ
2: ಮೀ ದಿವಿರಾಜೆಗಳು ದಿವಿರಾಜೆಗಳು ಬಾರಗಡಿ ಬಾರ ಮಿನಿಟ್ ಕೊಮಿಗೆನಿಸ್ತೀನಿ ಮೀ ಅದಗೆ ಮೆಂದುರು ನಮಾದ ಹೋಗುತ್ತಿಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದ್ವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وابعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: তেসে বিমেদ গেমেন্দুর নামাদ বগুতু গে বাঙ্গিয়া বাঙ্গিতুয়া মালে আমালে ক্যারি গড়ত কমেদ গেমেন্দুর নামাদ বগুতু ই 12 গডি 12 মিনিট ক দেমি গেনেস দেনি কিরত কুরআন কিও
2: আউযু বিল্লাহ

মাইং একাম্বালুঙ্গে দারিন্না কিরুদে হসি ফুরিহামা দেহারুগে মুদ্দাতাসে একাং অতি কিরুদিনুম ফুরিহামা কুরমা কাস্তু কফি মিহাকাশে আদি একাশি গেমবা হেউগতগা একাম্বালুন্না খান দিনমাই আন্নাউনু দিনুম এই কুজ্জাগে বাফাগে মচ্চ ওয়াজিব গেমবা কামেকে এভেস নফসাকা এ নফসাকা কুলাদান বেগেমবা মিমবর কামেনুই তাকলিফেন নুজসাওয়াতে মামিহায় একাম্বলেগে দারিগে সববুং গেল্লুমে দিগে নুয়ানেতে আদি বাফায়া কাব্যেস এনাগে দারিগে সববুং গেল্লুমে দিগে নুয়ানেতে আদি কুজ্জাগে বাফাগে মচ্চ লাজম বি কান্ত ওয়ারুত বেরিয়াগে মচ্চবেস এফাদেন লাজম বেগিম বে ফাহে এদমিহুং এবহি মাম্মায় বাপ্পগে রুহমায় মাশওয়ারায়া একো দেহারু হামমগে কুরিগা খিরুদিনুং হুট্টালং কাস্তু কফিনামা একমগা এদমিহুঙ্গে মচ্চক কুশেন্নেতে আদিত্যবা মিহুঙ্গে দরিন্না এহেম মিহকু লব্বা খিরুদিনমা কাস্তু কফিনামা হেও গতুগা একম্বলুন্ন দেন জেহে উজুর ত্যবা মিহুং একম্বলুন্ন দেনীনম একমুগা ত্যবা মিহুঙ্গে মচ্চক কুশেন্নেতে আদিত্যবা মিহুং আল্লাহ তাকওয়ার ওয়াস আদি হামাকশ্বরুং আল্লাহি ত্যবা মিহুং কুরা কান্ত মোড়বল্লবা উডগিম্বা রসকলাঙ্গিকং ত্যবা মিহুং দন্নাশে।

মেদুনমা দুগে মচ্চর রক্ষা তেরুবাশে আদিত্য ব্য মিহুং আল্লাহ কিয়মন তেরুয়ে মডমা তির খমায়কু নমা দুগা কয়েম তিবেশে।

এই আল্লাহকে আয়াতটাকে হাক গদ গাথিমান রসকালাঙ্গে খালে ফানং এ আয়াতটা কিউবা দেবমে আদি হামকশরম খালে ফানবে বডাগিম বনি রসূলুঙ্গে তেরিংখং খশবরে।

0: তিমান রাসখালাঙ্গে এ রসুলুঙ্গ তেরেং এব্যাক আনেব্যাক উপরে ম্যাক করে বিমে এ বেখলুঙ্গ তেরেং অল্লাহ সিদা বস ওয়াহি করে বি বেখলুম বে আদি এ খালাঙ্গে এ বেখলুম করে বাই বেখলুম দরজাগে গুতম মত বেরি করে বি আদি মারিয়ামগে ফানুগে দরখলুম ঈসাগে ফানা বায়াম বেগিমবা হিকিতকাই হজ্জত তিমান রাসখালাঙ্গে দেবিমে আদি রুহুল কুদসুম এ বহি জিব্রিল গিফান ফনুবুম তিমান রসকলাঙ্গে একলে গিফান বার দেবিমে আল্লাহ ইরাদ কুরবিনম এ বেকলুম গে ফাহুম আ মিহুম এউরিন বয়াম বেগম বা হেকিতকাই হজ্জত আও মফাহুম এউরিং একাকু আনেকাকা হঙ্গুরামে নুকুরি হে এহেন কমক এউরিং খিলাফ জৌ ফাহে এউরিং থেরিং ইমা বি মিহুন নাই আদি কাফির মিহুম বেসবে আদি আল্লাহ ইরাদ কুরবি নমা এউরিং একাকু আনেকাকা হঙ্গুরামে নুকুরি হে এহেন কম কল্লাহ একলাঙ্গে ইরাদ কুরবা কামে কুরবে
1: কীরিত কুরআন গ দিবে তরজমাং দেমে মিগেনস্তিনি সূরাতুল বাকারা 233 বনা আয়াতুম ফশায়গেন এ সূরাতুগে 255 বনা আয়াতুগে নিয়েলা তরজমা বিদাল দেবা ফাওনি ডক্টর মোহাম্মদ হানিফ
2: দুনিয়েগে হাতর বিতুন
3: রাজেগে উতুরা দেখুনুম
2: খবরা মাউলুমাত
3: ಒಟ್ಟು ಮೆನ್ನೆತಿ ಸವ್ವೀಸ್ ಗಡೀರು
2: ದಿವಿಹಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು
3: ಎಂಘಾ ಸತರ್ಸ್ತೇಕ ಸಾಲಿಸ್ ನುವೆ ಕಿಲೋಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ ಅಡ್ಡನುವೆ ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
4: ಎಮ್ಮೆ ಸೀದಾವೆಗೆಂಬ ತೆದು ಮಗುಗ ಸಾಬೀತುವೆ ಹುರುಮ
5: ಇಸ್ಲಾಂ ದೀನುಗೆ ಅಗೀದ ವರುಗದ ಕುರುಮ
4: ದೆದುನಿಯೆಗೆ ಹಳಾಯ್ ಬಾಚವರಿ ಕುರುಮ
5: ಇಸ್ಲಾಂ ದೀನುಗೆ ಕಂಕಮಾ ಗುಳೇಗುತು ದೀನಿ ಇಲ್ಮ್ ವೆರಿನ ಸುವಾ ಗುರವ್ವ

0: একেলগে ফোন আমল ফুড়ুন আহমেন বয়ান কো দে কান তত্তকা ইমাম লাজিম করে মি দেখালিম হামে গোত আল্লাহ তাআলা হিং আয়াতে গওয়াহি করবনি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্ব ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হুরিহা মিস্তাকুননা হুরিহা একওয়ারিননা মামবাফান্না হুরিহা মুদালাকা তিমা লোবিবা হুরিহা ইচ্চেগে মাচ্চম মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসকফি মিহাকা মেনুই এমিহেগে ইমান কাম মেনুই ফুরিহা মানুয়া হট্টে এমানেকে আউনমেন দুনিয়া গামের হুরি হাইচ্ছে আউন মেঙ্গে লোবি বেরিন না ম্যাম ফ্যান গে মিওন না দারিন দেখে বা লোবি বরে একে দেখে ফানো দেখে আউন মেঙ্গে লোবি বাঞ্জে হেনে আউন মেঙ্গে ইমান কাং ফুরি হাম ও মাট্টা কা মিতনু গা আরে ভাগ লা ইউ মিনু ইমান এ নুয়ে ইলমেরি মিতনু গা তাফসিল কো দেনি লা মানে কি নাফি নাফি করে ইমান কা এহনা মেস ইলমেরি মিয়াতু কে তাফসিরু হেং আতু না মানে বে হাদিস ফুন থং করা বিদাল ইমান কা ফুরি হাম এ নুয়ানে এমেগে ইমান কা ফুরি হামে নোয়া হুটে একালেগে ফানা এ লোবি মেগে হিতুগা হেং হরি হা কামা কবরে ইতুরু বেজ্জামান দান্দে
1: আর কাহিতর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফরত করবা বদবস বুনান মা ইফাদা বায়ক নোয়াত মিহ কা দিবিগেন্দা নিকমতে কামা দে তরে কি কে তো দাদান শে
0: আদর নো রাক্কা তরে কামে মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে আদবি গত মুখাতাব করুমিস আদি হামে গতা এবর মা নো রাক্কা তরে কামে এই আগন মেন একালেগে ফানুগে বাস ফুলুত কবুল নকরু আদি এবরে মানুরক্কা তেরি কামে ইয়াদে কোলা বাহাকা দেখো এলমেরি মিদাল ওয়ান মিয়াকো একেলে ফানকে সুন্নাতুকে মিসাল একেলে ফানক বাস ফলকে একেলে ফান আমর ফলক তাবা নুই এমিয়াকো এরন রক্কা তেরি হালতে গ একামকং এমিয়াকো ফাফ হেরি বান এন্ন মেস কান্ডেলগিন দেকোলো হদেন মিসাল কা ফরসার কোরানি একেলে ফানকে বাস ফলক এমিজি কা এলমেরি মিদাল মিয়াকো দিনু মেরবেগেন দানে এরন রক্কা তেরি কা আল্লাহ তাআলা গিন কোরআন গা ওয়াহী করবান ইন্নাল লাযিনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা ইন্নাল লাযিনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলহু হামাকাশবরং আল্লাহ একালাঙ্গে রাসূলায় উন্দগু কোরা ওয়েদগু কো কাফির ওয়ান এ দেখলো বাহাগা দেখা একালে ফান বাস কবুল ন কোরা মিহুন লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবা মিহুননা لعنة الذي دنيا آخرتها الله سبحانه وتعالى لعنة وشهر لك مدني مع النبي صلى الله عليه وسلم بس قلت دو كراميهن أدي أبرمس نركات لكم كي وأعد لهم عذابا مهينا الله سبحانه وتعالى إباميهن إهانة تري قد فدا عذاب تيار كربيبية إما أقول مي ميدو مجتمع تريك بفهره মি বাই মি হন বন মি সালাকে মান নবি আগে বাস ফলে মি বেনি গতে কম সালাকে হেদুং আলা ইলমরে নোয়াত এ কাম গে হাজুর বায়ান করতে বি মতি মা মি সালাকে কুরি জামানু গে আহল ওয়ারিং নাকে গতে কে নোয়াত এরু গা হুনু গে নে মি গতে মি কম মে কি হাল বাস ফহর বাই বে ফলং ফেরে দি ফারাত মি ফাদা বাসতা আড়ু হেন মে সাই গে তুগা আল্লাহ সুবহান ওয়া তাআলা গে বাস ফলো এ কেলে গে ফানাস এ বায়ান করতে বানি এ কেলে গে ফানা কি আমিল্লা ফলা واحكا هدا هدا كن دكا وبيفول نوكا كن قرآن أول من كاينجي إن هو إلا وحي يوحى كليك فانو كي بس فولا كي تيمان إلا إبا وحي كم كم إنه إن هو إما كليك فانو عميل فلو بحي نو إيه كي الله سبحانه وتعالى كي بس فولو كليك فانو كي بس فولو تكا كي بس إيه هم إسلام دينو كي ديوانا مستر كم كم إما كي بس فولا تيما فحرق غاوز كليك فانو كي بس فولا كا ديكولا أغن من واحكا ديكي نوات أغن من قبول نكورا ماني كي أغن من كي مسلين كي بحبنا
2: মুসলিম আখুন নেভ মেন নবিয়া দেখে লোবি উমা একালে গে ফানো দিফা কুরমা কি কমে মুসলিম গে মাচ্চং ও দিনি ওয়াজিবে মেন আল্লাহু ওয়াহি কুরাবা ফাবে ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবউ আন-নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন মানে ফাহে একালেগে ফানং ইমান ভে একালেগে ফানা ওয়াগি ভেরি ভে নাসরু ভেরি ভে একালেগে ফানা একুগা বাবা লেভে নূর তাবাবি মি হুন দন্নাশে দিননাওয়ানে মি হুন নাকি হাম এওরেন্নে
1: ফারুক মি খুতবা আগে মাওলা কি মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে লোবি ও মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোমা একালে ফান দিফা কুরমা ইকমে মুসলিমে গে মাচ্চা মাই দীনি ওয়াজিবে কমা বায়রো একাং এগুতু কুরমা আলমনা কুরবিদানা কান্তা তাহকি কো বাতোশে
0: মিহাকু দেখে লোবি ওয়া নামা এমিয়াকে আমালু একাম ফেননা এহন অন্তা লোবি বেয়ে তিমান্ন মিসালেক মিবের মিয়াকে দেখে নোতা মাম্মা বাপ্পা দেখে লোবি বেয়ে বুনা কামু গাওয়ানি না মাম্মা বাপ্পেন ইহতিরাম করা মাম্মা বাপ্পাকে বুনা বাস আহান হাওয়াই গত মিসালেক ফিরে মিয়াকে ফিরিয়াকু মি দাওয়া করেন আবি মিয়া দেখে লোবি বে এই যে এহেন বুনা গত খান্ত করতে এহেন অন্ত লোবি হিতুম বিস আতুম আমেলুজ ফাড়ো এহেন অন্ত হামে গোতা ম্যান

0: আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিল অভিমে বুনামি একেলে ফালুকে বাস ফোড়তে আমল করা আদি একেলে ফালুকে বুনা করতে আমল করে তো আমি ওরকম মাসেকে করে তো বালান এ দুহক সাহাবি এক আন্নান একেলে ফালুকে আরে হাম এস কীর্তি করম আমি আন্নানি এস মি বুনমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াল করব মানে এনা কেবে কেন তো কীর্তি করব মানে এ হিন্দু সাহাবি কুমি দেন মানে আল্লাহর রাসূল জীবন কালে ফান দেখে ইন্তিহাল লবে আমি বাই ফারুক আলেগ ফানু নুফেন গিনে বাগুত ওয়েজ্জাইয়া তিমান্না রোয়ে গবে মা বড় খান্ত বড় হাস গবে বললো আসাবে কালে ফান দেখি দেখে বা লোবে হি অন্না লোবে হিতুগা কমে কাস তিমান নহে মে কালে ফানু দেখিল মট্টা খেমি আই দেন কালে ফান বিদালওয়ানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালওয়ানি মিহারু তিমান কালে ফানু দেখে বাডা গেম দেন কি বেহে দতি কিরতি করবানি উফা কোরাশে হেমি কালে ফানু হিপুগে লোবে ফালোয়া কামে কমে কাস তাকরার কো বিদাউন কালে এ আসাবে কালে অনেক কে সমরোইন বিদালওয়ানি এ আল্লাহর রাসূলাই দুনিমাতিগা কালে ফানু বালালম বেনু কো মেহেদে গাদি তিমন্নে গেনি মলি মিহেন মেস মারুম ফাহু গদি হারনা কা ওয়ানি গতে নেঙ্গে কালে গে ফানু ওয়ানি এ নবিয়ুন নাইকি গে নং হে ইয়া হারম গাদা গে মিহন না কো রাসূল গে গে ওয়ানি এ হিন্দু কালে ফানু এ চি বিদালনু মারু করবে কালে ফানু এ হিন্দু বিদালওয়ানি ইচ্ছে নেঙ্গে মিতানু সাহরমনা মিঙ্গেনি একলে ফোন আমিলে ফুলা বাস বিদাল নোয়াক একলে ফোন মাড করবে এহিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিবা ওয়া লাবানি কাম গাওনি কিট কুরআন গমি আয়া ওয়া মান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মা আল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা ওয়া মান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ শা ইলাহু গ রাসূলা ইফুরহিম গতুগা কিয়মম মিমিহুম فأولئك مع الذين أنعم الله عليهم إبامي قيام الدواه شيء إبامي هنا نيمد بمي هنا إكيك إيك تريمي بيان كربون عليه من النبيين نبينا والصديقين تدورنا والشهداء شهيدنا والصالحين صالحهم هنا كبحسن أولئك رفيق إيما فانو هتامنا كرباش قيام الدوست تمن كالي فانا إكو وامينكم غاولين تمن كالي فانا تماوش هيكو تغاوليش
1: সেহেমে ফাহস ওয়াদগত দেন আলম দান ওয়াদান দেন আল্লাহ বে নবিয়া দেখে লোব দারি ফাস কোলে দেন মি আলম গে এম মুহিম কান্ত কানে দারি ফাস কোলে বিনা কর মা মাম বে ফান কুরবে কান্ত তে কো বাত তু কুদিন তু তুরম ফেশ গে
0: আদি আদি আমি আর মুহিম সওয়াল হাই তো তারবে তু তু আলম মে দো রাকাত রে মঞ্জে হেনস কামে আলম গে দারিং গে তেরেং আম মে দো মে স্কুল তে খগস দারি বর না ওয়াহক দেখা লাই রুগা বাই দারি বর না আসহাবে কুলং গে নাম বিস নাই গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মাম্মা ফুল বাপ্পা ফুল গে নাম বিস নেঙ্গে দারি দারি কালুঙ্গে নান নেঙ্গে হাই গতু এ বারা হিতাম করেন যে হেন নামিস আউন মেঙ্গে তিরেম বেকুদ এবে ইঙ্গে বনতি মোলে দি ফুটবল তারিঙ্গে নান নামা একি একি কলিবর তো হোগে নান্তকা দারিন তকা মে হুরি হাজি বার রাঙ্গল ইঙ্গে হেন নামিস আউন মেঙ্গে মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউন মেন টাকা আউন মেন নুফেনি আউন মেন টাকা খীরিতি কুরবি কেলে কি ফালুগে নান আউন মেন নেঙ্গে আদ গায়ামে দু আউন মেন নারকে সালামে করবাবা সুবরুগে বদবে এমএ বড় এসব একে লেফানকে শাফায় আর মনে লিবি গিন্দি একে লেফান কিরিতি করে দুই একে লেফান কিরিতি করব মানে সব একে মনে একে লেফান কিরিবে গিন্দি তে কিরিতি করব মানে এহিন্দু বিদাল মানে তিমন কালে লেফান নুফেনি তিমন কালে লেফান তাবাবা মি হন না হালে আসাবে কোন বিদাল কিরিবে গিন্দি আসাবে কোন একে লেফান তাবাবা একে লেফান ফেনি একে লেফান বাস পুন আড়ো ইবি এহনে মেস ফাহং অন্য জিলে মি হন তাবাবা তিমন কালে লেফান নুফেনি একে লেফান আওর মেন টাকা কিরিতি করে এহনে মেস আওর মেন আওমেন উলমিগ বায়াং কো জওমেন জাহালে তু গতিবা হিয়োগ নেগে তিবা কে আওমেন হিয়োগ বায়াং কো দেবেবি এনমেস আওমেন গে দারি না মিয়েদু একে লাগি ফানো গে না মুনাই একে লাগি ফানো গে বাস ফুলতে করে নেগে মি আওমেন কমে মাইকো বাফে কো জিমা ওয়ান জিহেনে কমে আওমেন গে দারি না উঙ্গন না কমে মিহকে সওয়াল করবে নে ভাই এমি হেগে দারি গে হাগো দা করত আমি গে হাগো দা করত কমে মিহকে দারি কো দেবাবি কম গাওানি না মা একমা এমি একা এ দাঁড়িয়ে কো তরবিয়ত করি কোথামে দু কিয়ামে দো সোয়াল করবেন এনকম আউন মে দো মি আখলাগি হুরি হ্যাঁ কান্তে তাকুম দাঁড়ি নেগানি কান্তে তাকুম সারাকাতির কোদ্দেম বেণুকম গা বানি নাম একেলে ফানুগে বাস ফুল তাকা একেলে ফানুগে আমল ফুল তাকা আদি একেলে ফানুগে ফারাদ আউন মে রিমায় ফহ রীতি রীতি বাহক তাকা মি কান্তে তাং আউন মে বায়ান কোদ্দে কম মি হকুস বেণু মান ইয়াগে নামিস কম মে মায়ে কো বাফিয়া কো বেণু মানে এমি হেঙ্গে দাঁড়িয়ে কি এমি আখলাগ রাঙ্গল দাঁড়ি কম গাইতে
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ilmi nurung hittang arokurwa deduniyege bajwerikama magu dakkade
3: tulaheo futunteri ufaver dirulmaka rasta fahikotte
2: ummidu akoddi ekaniverikam filuade
3: divehrajjege adu
2: engha 4140 kilohertz medium wave
3: 890 megahertz fm band ಮತೀಯ ದರಜ ಹೋದ ಫರಾತಕ ರೈಸುಲ್ ಜುಮ್ಹುರಿಯಾದೆ ವಾಹಾ ಸೈನಾಮ್ ದೇಹಾ ಸಬ್ಬೀಸ್ ಮತೀಯ ದರಜ ಹೋದ ಫರಾತಕ ರೈಸುಲ್ ಜುಮ್ಹುರಿಯಾದೆ ವಾಹಾ ಸೈನಾಮ್ ದಿನಮುಗೆ ಮ್ಯಾಗಣು ಮಕ್ಸದಕ್ಕೆ ರಾಜ್ಯ ರೀತಿನ ಹೋದ್ಯಾದೆ ಫರಾತಕುಗೆ ಕಾಮಯಾಬಿಯ ಮಸಕ್ಕೆ ತೆರಿಕಮಾ ಉಫೆದ್ದು ತೆರಿಕಮಾ ಇಲ್ಮಿ ಗೊತ್ತುಣ್ಣ ಹುಣರ್ವರಿಕಂಗೆ ರೊಂಗು ಮತೀ ವಣತಕ ಶರಫ್ ಹಾಸಲ್ ಕುರ ಫರಾತುಗೆ ಕಾಮಯಾಬಿ ಇಹ್ತಿಫಾಲ್ಕೊ ಎ ಫರಾತಕುಗೆ ಅಗು ವಜಂಕೊ ಹಿಬ್ಬರುದಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ತೆರಕ್ಕಿಯ ಬೇನುವಾ ದಾಯಿರಾತಕ ದಿವೆಹಿಂಗೆ ಉಫೆದ್ದುಂತಕ ಮಸಕ್ಕೆ ತೆರಿಕಮ ಹುಣರ್ವರಿಕಂ ಮಿಸ್ರಾಪುರು ಮೀ ಇನಾಮ ನಂಗು ಶೇಳೇಣಿ ಹಮೇಕಡೆ ರೈಸುಲ್ ಜುಮ್ಹುರಿಯಾಗ ಒಫಿಹುಗೆ ಫೋಮ್ ಹುಶೇಳು apply.presidency.gov.mv ಮಿ ಪೋರ್ಟಲ್ ಮೆದುರಿಕೊ ಫೋಮ್ ಹುಶೇಳುಮುಗೆ ಮುದ್ದ ಥಮವಾಣಿ ದಿಹಾ 26 August 31 ಫೋಮ ದುಹೊಗೆ ಮೆಂದುರುಫಹು ದೆಗಡಿ ಸುಮ್ನೆಟ್ಟುಲ ಮೌಲುಮಾತ್ ಹೋದುಮ ಗುಳಾಣಿ 7 ಸುಮೆಂಗ್ ಅಶೆಂಗ್ 7 ನಂಬರ್ ಫೋಣ ನುವತ ತಿನೆ ತಿನೆ ತಿನೆ ಹೈದ್ದೇ ನಂಬರ್ ಫೋಣ ಮತೀಯ ದರಜ ಹೋದ ಫರಾತಕ ರೈಸುಲ್ ಜುಮ್ಹುರಿಯಾದೆ ವಾಹಾ ಸೈನಾಮ್ ದೇಹಾ 26
4: ದುನಿಯೆಗೆ ಹತರು ಬಿತು
5: ರಾಜೇಗೆ ಉತುರ ದೆಖುನು
4: ಖಬರ ಮೌಲುಮಾತ್
5: ಒಟ್ಟು ಮೆನ್ನೆತಿ 26 ಗಡೀರು
4: ದಿವಹಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು
5: ಎಂಘಾ 4140 kHz ಮೀಡಿಯಂ ವೇವ್ 890 ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
6: ಗಡಿಂಗ್ ಮಿಂದ್ರುಂಗ ಬ್ರಾಯ್ ಗಡಿ ತಿರಿಸ್ ಅಡು ಸೋಮ ತೆಗೆಂದವನಿ ದಿವಹಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು

0: রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করাবা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব এবং আদি মিয়ালা দন্নবানি হাম একানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাব সালাম এবং আদি দন্নবানি বিস হাম একানি একালান গেশ
1: මේ දිවිරාජ්‍ය ගඩු දිවිරාජ්‍ය ගඩුන් තින්ගඩි 21 මිනිත් ගමි ගෙනස් දෙනි මෙත්ක අසුරු නමාද වගුතුගේ බංගියා බංගිදවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

0: নিউলিমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফকে তারা দম মড়ি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগানুকে হামহিমে কামুগা রাইয়েতুংগে হাল বেল্লোমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিংগে বড়তে রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারেতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীল কোরগা সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া পেতুরিফা কুরি বোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi 89 megahertz fm band
1: divirach chekadu
2: ahashe bunana
3: mi hafta ke program ke mehman ki wilfushi daira ke member hasan wahid বিলফুশি দায়রাগ মেম্বার আ সওয়াল কুরবম বেনু ফুলওয়া বেফুলুম সওয়াল ফোনফানি পিএসএমএ আগে ডিআরএ পেজা সওয়াল ফোনফুম গে ফুরসত বুরাসিতি দুহগে মেন্দুরু বার জেহমা হামে
2: আহাশে বুনানা

আমলটা কবুল করে বোম বিনা ফাওয়ানি ইখলাস কমা আল্লাহ সুবহান ও তালা নবীয় অঙ্গা ফাওয়ানি আড়কান তহকা ইখলাস বোমা উম্মতং ইখলাস কন দস্কুম কে গোতুং জুমর সুরত কে এগারবন আয়ত কা ওয়াহি কুরব্বা ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কলেক ফান উইদাল ওয়াশে তিমা কলেক ফান আমর ওয়ে কিম ওয়ানি আল্লাহং ইখলাস তির কামায় কুগা আলু কাং কুরমাশে হাম এ সূরত কে সাদবন আয়াত গা ওয়াহি কুরেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কলেক ফান উইদাল ওয়াশে একলাং কি বায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলু কাং কুরানি হাম এ কানি মাইং আল্লাহ হাশে আদি জুমার সূরত গা মাইং আল্লাহ ওয়াহি কুরা ওয়াফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ما ان الله كي بيا دين خلاص كوروا اكلاغ كي بيا الكن كوروا شف انسانا كي بها عمل ادي مدلون كوروا صدقات كي الله خالص كما يكو كورا كنت كم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت كا وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مغون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکان خلاص کرا حالو الله گه كيبايان الکان کرمشا نماز قائم کرمشا زکاۃ دینم منوی ابا می ہونا امر نویو قیامت دوہون الله بدل کرنگ تے میھا ইখলাস কমায়কো হেয় আমল কুরমং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতেক দিহবন আয়াতুগা ওয়াহী কুরওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বামি হুম কুরে কোমে মিহকু নামাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরানি নামা হেয় আমল কুরমতি দেমি হুন নহুশ কমেব আদি আল্লাহ আলুকং কুরমুগা এহেন এফএস ফরাতকা শারীক নুকুরা হুশ কামেব

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকম কুরা ফাদান একালাং ইয়াং আলকম কুরমে ফাহে তিবায়াং একালাং ফেন্না কামুগা নুবিয়াস একালাং তিবায়া বাল্লা ওয়ারিগে মাকান দেনে হুরে আলকম কুরমে।
1: ಅಸ್ಸಾಂ ತೆಗೆಂದವಣಿ ದಿವಹಿರಾಜ್ ಜೇಗಡು ಹಾಗಡಿ ಸೋಳ ಮಿನಿಟ್ ಗಮಿಗೆನಿಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಮಗುರಿ ಬಣ ಮಾದ ವಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿತುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: নিউলিমং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কললি শখসিয়াতুম
1: রেগনু কে হামহিমে কামুগা রাইয়েতুং কে হাল বেল্লুমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিং কে বড়তি রাসকান্তা কুডক কো জেসফি কোন লিডারিতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাদিসাতকে
1: এ হাদিসাতকা এবাহক তবনি নীল কোরগা সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামে পেতুরিফা কুরিবোশি কমমে হোম দুহে কে হেন্দনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড তিরিহু
0: এংহা সতরস্তেক 49 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi 89 megahertz fm band
1: divira chikyadu
2: mi jehuniya kanta ka dil ahikan metanu em inche biskuriya ka jassa deve mi varunu kuriya mi pickup biskuriya kanu chen
3: excuse tankole takka fananda
2: datta ma bes mi varna tankole nu dibigenne
3: আহরেঙ্গেগে দরুমতিগে তিনি তিয়াপুরে তাঙ্কলে কুরিয়া ভিয়াস ফাহাতে ভিয়াস জাসাদিম আহনা গিয়া বাদেবেনি
2: এহন্তা সরি
3: দারফলা সামা তিতা ইন্দেগে কোচেতা কিয়েবেনি বেরুং গ্যা মেহেবে আড়ুফাক গন্ডু লাহিকেন নু কিয়াওয়াক
4: মাম্মা ওকে মাচ্চং এরিয়াস কিয়েবেতা জেহিকেন হুরিকেন লাওজাহা শোকুলে আডুনুং এহেন আডেন নিয়েবে আতি এগে মাতিবে হাদা আডুফক গন্ডা হেতি বলু করি সাহেব
3: দেন কি কুরআনি দরফলা এ হেলি কুডা মিহা ইরকলে নুয়ান নিন্দাবা ফমিনকু মেলি ফিহারে আদে মিউলুনি এন হেলাম ওয়াইরা নামাদ বেসারা
0: হামহিমে মাহাদে গায়ম করমা কমমে মিহকুস এ মিহকে ফরদি জিম্মা আদা করবা

রিশ্বতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করবি বড়তি ফাফত হুক তেরেং ফাফাই কীর্তি রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশ্বতু দে মিহায়া এগা হিফা মিহায়া লানেলাফা রিশ্বতাকি একমুগে সাবুং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশ্বতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাক ওয়াগিবেরি নুমং আমুর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগা।

0: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন হবে, ইন্নাল্লাহ কাতাবা কিতাবান ক্বাবলা আন ইখলুকাল খালকা ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ। মানে হামাকে শোয়ারুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালক তাকুম ফাদাম গা কুরিগা ফতে লিউবিয়ে এই লাউহুল মাহফুজ এফা বনি একালাঙ্গ হাযরাত গা আরশ মাতি গাই
1: মি দিবেহরাজ জেগড় হ্যাকগডি নওয়া বিশ মিনিট কমিগে নিস্তেনি মিরেগে ইশান মাদ ওয়াগুতুগে বঙ্গিয়া বঙ্গিতুয়া।
2: আল্লাহু আকবার আল্লাহ

0: খুব আমির সরদার আলে বোধব মিরুত
1: আনিক মাম্মে নফিনেতা সাহদং উটে
0: মাম্মা বি কোটারি নুনিকুমে
1: নসিবে নিকুমে জিয়াবারং হিংগম নু জেহেনে একম কুকুরিং হিং মি আর এচ কে নু কিয়া
0: দে মড মড মাম্মা সময় কে লিদান ভানং হিবে নোরাও সময় কে লিদান হে হিনু এতা
1: নোরাগে বাহকে নেগে পোনাকা এ হাত মিরে মিসাতাশি থ্যাঙ্ক ইউ ইংগে ফোনিবেস ওয়ারং ইওরু এঙ্গে দো আনা মিরু গত সাহাদা
0: হিবেন এঙ্গেম দি থি আরঙ্গে হিতুগে বিন্দু হিতুবিন্দা লেগে হিঙ্গু এ ফোনে ক দো ফাহম কুরা
1: মিরে দেন হাদ শায়রি এদো
0: এই ফরিদাস কো দিন কাম
1: দেন কি আতি হে
0: হামতে দেকে বুনন্তা ভারাল লোবিয়ে।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম, মানে হামাকা শাওয়ারুন তিয়াবামি হুন দুআ কো দন্নবানি আসসাওয়া ওয়ারিগেমবা আদি কুত্তম ওয়ারিগেমবা রাসকালাং গেশে একালাং গে ইলম ফুলাগেম ওয়ারিগেমবানি তিয়াবামি হুননা একুগে
1: මේ දිවිරාජ්‍ය ගඩු දිවිරාජ්‍ය ගඩු හතරගඩි සාලි සෑම් මිනිට් කම් ගෙනස් තැනේ මිරේගේ ෆතිස් නමාද වගුතුගේ බංගියා බංගීතුවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්